उजाला रेडियो देश भर में, तू जाने तो उजाला रेडियो उजाला ही उजाला देश भर में, हाँ हर गांव में हर एक कोना में ऑटो में घर में सुनाई देता है उजाला रेडियो DAB प्लस के जरिए उजाला इस वन हेल नीदरलैंड तू जाने तो ढिंढोरा बजा दीजिए. Is jouw business toe aan de volgende stap? Van groeien naar groter groeien. Dan is dit jouw moment. Ujala Radio. Mail naar info@ujala.nl. Ga jij binnenkort trouwen? Door wie waar honen wel heen? Door Shadi honen wel heen? Zijn wel ook. Door DJ A. Vermaes op Ujala Radio. Vandera Vermaes. 15 aanvragen voor maar 100 euro op Ujala Radio. Dus, ga jij binnenkort trouwen? Door wie waar honen wel heen? Door Shadi honen wel heen? Neem contact op met Ujala Radio. E-mail info@ujala.nl. 15 aanvragen voor maar 100 euro op Ujala Radio.

0: आदमिया आएगी भीतर चाहे आएगा, हम बोली तो स्लीपर पहन के आएगा। कोर्ट ऑफ ब्रुक कोर्ट ऑफ ब्रुक का तनी छोटा दिखाएगा, मैं वेल कलर मुझे चाहिए फेल फेल कलर, मैं ढेर फेल कलर हम दिखाएगा ब्रुकवा में, हम पाते ही कि नहीं है जो और कोर्ट माओ शर्ट पहन के आया, हम तुम के हम बताया बिस्क्राइब कर कि कैसे आदमिया भीतर आ लेगा और टोपी पहन के आ भी गया और राइए टोपी नया ई वेरवा में टोपी वेल चाहेंगे। अच्छा एफर फोर दी काल्स एंड बार ना है मुड़ी उड़ी में दन हैप्पी दैट वेल नो दैट नहीं तो तुर मुड़िया जर जाएगा। आनंद इस नु एवं द मिक्रोफोन आंत गुड सेटर तू का है टोपी पहन बैठे तू थोड़ा काल बैठे जैसे हम
1: ना ना ना ना ना मत टोपिया बस खरम करेगा थोड़ा से तो
0: या तो दत, दत
1: वोट, थोड़ा से चाहिएगा यार या,
0: सबको ही चाहेंगे कुछ ना कुछ मुड़िया पे ढल के अफ की तो पारापुली और सो
1: मैं कई कई एक फर्स्ट सोर तो टोपी तो ये टोपिया देख कार्टून वाली बात दोनों
0: आई
1: दूसरा टोपी काम
0: बा
1: मोटा है तो
0: वर्म है
1: वॉल नाइलॉन दस दन अपन अंदर टोपी
0: या
1: और ई वाली देख कार्टून वाली कितना मोई
0: रकम के टोपी सो दैट योर होस्ट कूल वर्ड गाउडन
1: रकम रकम वेयर रकम रकम टोपी जैसे सैसून है वैसा टोपी चाहिए
0: विंटर में मुड़िया चाहे गर्मा के और सोमर में चाहेंगे ठंडा करेगा।
1: हाँ कोई कोई आदमी पार्टनर्स भी ऐसे विसल करेगा विंटर में दूसर दूसर टिप और उस उम्र में दूसर टिप हो सके यार कलिया हम नौता पे रही तो
0: तू नौता करे मैं हफ्ता में नौता करे तू नौता
1: अरे यार होवे कभी कभी तो हमें एक जने बोलीस अरे हमार जामुन
0: मैं तू जामुन
1: भूल गली रे तो हम भूल गली रे चीज वादी है तो ये बस एक फर्क है
0: हमार जामुन
1: तो फिर हम में जब बोलिस जामुन तो हम सोची वक्ती वक्ती वक्ती दिन दूध मानिच देंक है दस बार क्लिक देख ले तो आदमी ऑन थाउ करेगा इतना एक्सक्लूसिव हम बात ही लॉज है इतना मीठा
0: या जामुन इज इन द दैट एक्सक्लूसिव
1: हाँ, हम लोग के वास में मिठाई है देख ले तो
0: वही तो
1: करवा ना चाहिए तो बतिया तू थोड़ा करवा बतियाएगा सोम्स थोड़ा
0: कैसे, हम कैसे करवा बतियाला
1: अरे थोड़ा हंस उसके बोलिए
0: बतिया
1: मैं थोड़ा हंस से बोल हंस के बोलिए
0: जैसे कि हम तो के चाहिला
1: हाँ मैं मोई से बोलिए वही बतिया दस बोलिए एह तू बड़ा स्लैक खाक बनाई ले बकी अच्छा मुन्ना
0: धीरे से बोलिए ना
1: कि प्यार से बोलिए प्यार से बोलिए
0: बड़ा स्लैक है खाइकवा
1: बोलिए तो मुन्नी आज के खाइकवा ना उतना मोई तू ना बनाई ले हमार मुन्नी
0: मुन्नी जाने का बोली
1: गुस्सा आई तो हम दत मोई से बोल लेना
0: ना यार हमने नहीं तू प्यार से बोलिए कि एक वेनी कौन रकम से तू बोलिए मैं जब मुन्नी के चीज ना मोड़ लगी तो बोली सुन ना ध्यान से तू पकाइए
1: बकाई कितमार बकाई कितमार है तो के खाई कोई तक खा ना खाई कोई तक तू
0: गर्मिया
1: देख क्या कर सके
0: गर्मिया में हम तो खाती यहाँ खाई पकाना और तो के एक ऊपर से काबले कमेंटार है
1: कमेंटार कमेंटार
0: खानी कमेंटार या
1: आई दैट वर्ड चे खबर आई को तो के कमेंटार है खानी कमेंटार है
0: खानी कमेंटार है या
1: मैं कमेंटार का नुक पॉजिटिव साइन
0: या ना तुलक
1: हम लोग बदल के कमेंटार से फन नहीं खतीफ
0: या
1: तू हरदम नहीं खतीफ रहेगा लोई
0: अरे हम हरदम
1: कहे के
0: हम कैसे नेगेटिव हो सकेला नहीं मान नहीं एक नहीं ना? नहीं एक बन नहीं ना आल पॉजिटिव आल्टेड चाहे दुखर है चाहे सुखर है आल्टेड पॉजिटिव है
1: आल्टेड ना सुन आफ्लोपा वीक के हम लोग के एगो समस्या रहा है
0: ओ समस्या कौन समस्या रहा
1: है एगो समस्या एगो प्रॉब्लम बा हम लोग के सुनने वालों
0: ओ
1: आफ्लोप एक हफ्ता से हम लोग प्रॉब्लम हुआ के बारे में
0: सोचिला
1: विचार
0: करिला विचार
1: हां तो फरखादरिंग ओ फरखादरिंग हुआ के नाम है एलिंग Eling vergadering,
0: Eling vergadering, ha, vergadering, wow.
1: En die vergadering heeft als belangrijkste punt, waar vind je tegenwoordig goede eling?
0: Ja.
1: Niet die troep eling, niet die neppe eling die er nu te koop is overal.
0: Ja.
1: waar vind je de originele lekkere eeling?
0: Maar eeling...
1: Hamelijk vergadering waar we ze na uit eilen.
0: Nee, natuurlijk.
1: Dus we hebben hulp nodig van onze luisteraars.
0: We hebben hulp nodig van onze mensen in het hele land. Laat ons weten, kaha miliga lekker mooi eeling. John Hamelijk benaakje, ga je
1: Hama authentieke, dus originele eilingwa. Na i rommel eilingwa, John Isaid Milega.
0: Ja.
1: Dus wij willen de echte. De echte eiling.
0: De echte
1: eiling. Kaha miliga.
0: Hoezo dus de echte eiling?
1: Nee, nu, tegenwoordig heb je een neppe eiling. Ham dan niet kon machri gebruiken, maar iets anders.
0: Kon machri.
1: Het is niet die eiling. Toen eiling na gebruiken. Toen na jani eloid.
0: Maar als je hem ze betaalt, eiling eigenlijk kon origineel, dus machri heiga eigenlijk.
1: Hamu na eiling kon origineel machri. Maar John hamlo gharadam khait eilibati, Suriname se. Die eiling wil ik hebben.
0: Het is toch geen haring of zo, toch? Nee, toch?
1: Na, ja. Toen bakrak helega, denk je toch? Eentje, je wat naam mooi legega, nooit. Ja, toen suru kan doen, bakrak helega. Kaha eiling, kaha haring. Dus door, rakam. Ik wil boku bij, maar boku zoek ik niet. Dus zo, nemalo.
0: Boking.
1: Toen je hem loke tip de week, ik boking kaha. Nee, dat zoeken we niet. Hamlo khojila eiling.
0: Eiling.
1: Omdat hamlo ke ek baris se. Eiling na milal ba.
0: Yeah.
1: Aur ek baris se hum khojila Vijay khojayega, Lloyd khojayega, hamar bhai bandhu sab koi khojayega eiling.
0: Duniya bhar khojayega eiling. Eilingwa kable tum met anda tum mange ki sonder anda mange.
1: Mag nahi uit. Met anda is ook goed, maar in elk geval die eiling.
0: Maar tu banai pe ye eiling.
1: 20 saal moi hum jani labanwawe. Ik sta erbij en ik geef instructies.
0: Toen kan je instructies zeggen, maar hoe
1: dus
0: maak je?
1: Dus hambatabe kitna tomatia darie. Tomati kamti darie garbaraie.
0: Ja.
1: Teel kamti darie garbaraie.
0: Ja.
1: Dus die teel moet je genoeg zetten. Tomati moet je genoeg zetten. En marcha kaske darie. Dat is de truc van eiling.
0: Oké. Dus marcha or dheer tomati.
1: Dheer tomati. Tomatia na bholie. Tomatia me trek ho jaiga. Telwa of elingwa ayo, dat is zo lekker, Lloyd.
0: Ja, ja, ja.
1: Als je de goede eling hebt. Dus
0: ja.
1: Ik hoop dat mensen ons kito batawe kan hamili hamloke. Kito kinko like pahuncha dewe hamloke lege. Lloyd? Tor, abe Lloyd ke adres wa hamlok dewe. Lloyd ke huis adres.
0: Maar eling, dus mensen, als jullie weten waar we goede eling kunnen krijgen. Te hamloke betalen via onze WhatsApp 020-363-0808.
1: We zullen je eeuwig dankbaar zijn, Bondeloy.
0: Ja, toch. Eeuwige roem. Op Ujala Aye. Radio hamloke betalen een keer dik. Eerdemia hamloke betalen is. Kahamloke jake 15 kilatjes. Maar bakrajane, Eling?
1: Nah.
0: Oh.
1: Ik boen na. Ujanega haring, usabchij van Ujanega.
0: Ha.
1: Gerookte vis, orhamnaini kaka,
0: yeah.
1: Salam, or isa promaluan janega. Maar eiling, jaar, Lloyd.
0: Ja. Yeah.
1: Gambhir chiche goba.
0: Gambhir chiche. Ego brich aling, maar dit gaat niet over...
1: Kaise hem lo kakoi, eilingwa?
0: Met jure bhat. Droog, or droog rijst.
1: Ego hahi ghat kakoi.
0: Ego hahi.
1: Dat zijn twee losse woordjes. Ha.
0: Twee losse woorden. Ha-hi.
1: En als je ze aan elkaar koppelt, dan wordt het ha-hi.
0: Ha-hi, ik heb het alleen gierig, toch? Of
1: na-ha-i. Lloyd.
0: Ha-hi.
1: Toto ha-hi, bolega. Ha-hi.
0: Ha-hi.
1: Na. Ha-hi.
0: Ha-hi. Oh, ha-hi. Dus dubbel ha.
1: Ha-hi.
0: Ha-hi. Toe bara ha-hi baken.
1: Bara ha-hi admi bai.
0: Bara ha-hi admi.
1: Dus dik de woord wa ha-hi. Kitna mooi woord. Ha-hi. Mooi woord.
0: Is er nami woord? Hamlok banile is er nami woord wa ki.
1: Ha-hi.
0: Ha-hi.
1: Boy, hamna ni la.
0: Ki India me bhi bolo. Maar tu bara ha-hi admi bai. Bara ha-hi admi bai tu.
1: Na, ham twijfel kari la cha ki... हिंदी वर्ड है कि उर्दू वर्ड है कि
0: हाही
1: भोजपुरी वर्ड है कि सरनाम के वर्ड बा
0: या
1: इन फल उजाला के वर्ड वेल बा हाही
0: ओके ठीक है केस एप करीबा uit Berlijn op een hoogte van 30 meter luistert hij naar ons programma en die man die straks binnenkomt zegt hij heeft het nu over jou heb een boodschap een tijdje terug hoorde ik hem overlopen met hond. Ik heb een hele mooie hond. Als je met die hond gaat wandelen, dan heb je aandacht niet te klagen. Kijk naar mijn profiel. Hey, kuta wa bra misaler, hè?
1: Kuta wa mooi, ja. Dat ja, nee, niet kan je zeggen, maar kuta wa mooi.
0: Kuta wa misal, kuta. Echt serieus.
1: Hoe heet die meneer? Hoe heet die meneer?
0: Kees.
1: Kees, je hond is echt mooi.
0: Ja, ja. Nou ja, dus ja, je komt geen. Nee, dus toen betaalde het hoor, een tijdje geleden. Dat je van. Hamed toen adviseerde, ja, Amsterdam Zuid mee. Ik ook kutake, kesadje, maar kom je.
1: Zeker.
0: Maar dat ook aandacht mee liggen.
1: Ga met zo'n poedeltje toch? Hoe heet die honden die ik tjot kwam? Met zo'n kleine.
0: Ja.
1: Met zo'n kleine hond moet je gaan.
0: Ja,
1: toch?
0: Ja, ja.
1: Godi uithaken, Jari. Ik zie jou al lopen daar. Dus je moet een half lange korte broek hebben. Ik ga je even de stijl uitleggen van Amsterdam Zuid, toch?
0: Ja, ik betaal.
1: Toen jij je wap, ik wil half lange broek op je neer. Half lang. Half kort. Hij moet fel zijn van kleur. Dus dan leg ik pasteltint.
0: Ja.
1: Kito Udjer. Udjer hoor je ze. Acha Udjer broek. Ik wil soort op je neer. Na t-shirt. Ik wil soort op je neer. Je moet hem oprollen een beetje. Zoals je oprollen kan. Ik had knopen kool die.
0: Arre.
1: Oparo. Ik wil topie maar je mooi wali.
0: Ik wil mooi wali topie.
1: Or ik wil. Ego uleli, ego pijp.
0: Oh.
1: Ha, ego pijp. Hij is een schuin dalie, Mohammed.
0: Zogenaam kitu tamagupie hega.
1: Oro ego kutaleli, ego diame.
0: Godiame, ego kutaleli.
1: Klaar.
0: Sang.
1: Daarmee 100% scoren.
0: 100% scoren. Direct, hè? Direct. Sang.
1: Of je gaat als een man mee of als slaaf. Eén van beide. Maar je gaat mee. Je gaat mee, Lloyd.
0: Maar in ieder geval heeft Kees wel gescoord. Hij scoort er wel mee met zo'n mooie hond.
1: Het is niet moeilijk. Ik ga kutouwa lezen.
0: Ik ga kutouwa.
1: Ik ga kutouwa kutouwa. Mooi. Ai. Trouwens. AI ko over hem. Ha. Hardam wat jij la. Ja, ja. Ja, ja. Hardam wat jij la.
0: Hardam.
1: Ik had weken terug. Vorige week zei ik toch? Kies ziekenhuis Almere met John Hega.
0: Ja.
1: Ik wil primeur Hega.
0: Primeur Hega. Huh?
1: Om met behulp van AI die foto's, röntgenfoto's te bekijken en zo.
0: Ja.
1: Er is weer een wereldprimeur. Oh. Weer in samenwerking met Philips. Dus Philips is echt goed bezig hoor.
0: Maar
1: wat dat betreft.
0: Maar Philips kan hij Almere met jou iets doen uitproberen?
1: Omdat Almere Barca Shahre toch?
0: Oh, tja, tikke. Barca Shahre.
1: Barca Shahre.
0: Nee,
1: maar Philips is dus best wel goed bezig. Dus ja. Philips heeft nog een wereldprimeur deze week.
0: Oh ja.
1: Oru Heiga, Sint-Antonius ziekenhuis.
0: Nieuwegein.
1: Nieuwegein ziekenhuis. Ik wil gespecialiseerd ziekenhuis in hartproblemen. Je kent hart, ba. Nieuwegein ziekenhuis, ba. Sint-Antonius.
0: Ja.
1: Gespecialiseerd, ba. Daarin.
0: Ja.
1: Wapen ik wil wereldprimeur Heiga om hartingreep te doen met behulp van AI.
0: Maar wat doet hij dan?
1: Dus wat gebeurt er? Dan kooi ik. Leeftijd bij hoeige of kooi bemarie heb heel goed, dat door hart John Heiga lek hoeige gaat. Dan krijg je een beetje lekkage.
0: Ja, lekkage, ja.
1: Nou, die lekkage moet je stoppen. Dan kun je een operatie doen.
0: Ja.
1: Een open hartoperatie. Of je gaat via de lies naar binnen.
0: Ja.
1: Meestal gebeurt dat. Dan ga je met de lies naar binnen. Via de lies naar binnen.
0: Ja, ja.
1: En dan ga je het dichtmaken. Lekker schwa. Dan kom je bij hartzakje terecht, dikke banker die je. Maar dat is best wel een moeilijke ingreep. Want Kahuwega, je gaat erin naar binnen met een camera ook.
0: Ja.
1: En je moet hem ook dichtmaken.
0: Ha?
1: Maar je hart klopt ook tegelijkertijd. Dus wat gebeurt er? Het beeld verschuift steeds.
0: Ah.
1: Dus dat heel ding is best wel lastig voor die chirurgen.
0: Ja.
1: Want het beeld verschuift continu. Want je hart is toch aan het kloppen.
0: Ja, ja.
1: Tak, tak, tak.
0: Ja, ja, ja.
1: En bij elke tik van je hart verschuift het beeld een beetje. Dus het is best wel moeilijk om het te repareren. Nu hebben ze AI-model eraan gekoppeld. Gewoon een co-pilot. Dus het is een extra arts als het ware die je bij krijgt.
0: Ja, die helpt je gewoon. Het is een hulpmiddel.
1: Een AI, die is een hulpmiddel.
0: Yeah.
1: Dus die chirurgen, doe je als chirurg meestal, je opereert kregen.
0: Yeah.
1: Die zijn ook nog bezig, maar ze hebben nu een co-pilot erbij. Ze hebben een extra AI-tool erbij, arts erbij als het ware. En die gaat het precies vertellen. Van denk ik, Jaapie, hij focuspunt waar. Hard bewegen, geen probleem. Ik kan je precies vertellen waar je moet zijn. Hoe mooi is dat? Dus dan kun je ook oudere mensen die kwetsbaar zijn. Mensen van 80 jaar, 85 jaar, 90 jaar. Kun je ook nog helpen, Lloyd.
0: Oké.
1: Okay. Klinkt het nou mooi?
0: Ja.
1: Maar, lang leven Philips.
0: Ja, nee, dankzij Philips. Dus ja, nou ja.
1: Wereldprimeur.
0: Ik denk dat toch, op per se Nederland bedrijf ik Philips. Dunia gaat in kitna mooi mooi. चीज निकाल रहेगा
1: कितना मोई
0: हम लोग के भी सुनने वाला है इन यूट्रेक्ट दार इन द बीर वोंटे यूट्रेक्ट के ziekenhuis में हार्ट chirurg है फाइस रमजान खान ना तू सुनेगा तो या ये कैन दिस ऑल गब्राइकर फाइस दिस लेट इट वेट अस यू हैव हैव गब्राइक एन केर्टे हे om hartlekkage te dichten.
1: Laat het ons weten, Fais.
0: Laat het ons weten, Fais. Ramjan Khan. Kan je ze iets wat kan maken? Ja, dat willen we weten. Van of het inderdaad ook zo goed en precies werkt.
1: Laat Fais een keer komen uitleggen op de radio.
0: Bij deze is de uitnodiging meteen geregeld. Hoe regel ik
1: maar die man heeft geen tijd toch, denk ik. Dus
0: Dus hij maakt wel tijd voor ons.
1: Hij maakt wel tijd, hè?
0: Ja,
1: okay,
0: nee.
1: Maar heeft dat niet Sunega gelukkig jaar?
0: Ja, natuurlijk.
1: Ook gisteren, Kalinja Kebadba trouwens, kom ik Sunil Chitaru tegen.
0: Sunil Chitaru, ja, die man is toch een geweldige
1: blazer.
0: Ja, ja.
1: Hoe Sunega natuurlijk. Sunil is nu aan het luisteren. Stiekem.
0: Ik weet niet of jij dat gehoord hebt. Maar deze man is toch een topper.

0: कमियां आएगी भीतर चाहे आएगा, हम बोली तो स्लीपर पहन के आएगा। कोर्टब्रुक कोर्टब्रुक का तनी छोटा दिखा आएगा, मैं वेल क्लियर मुझे कहते हैं फेल फेल क्लियर एम ढेर फेल क्लियर हम दिखाए ला ब्रुकवा में हम पाते ही कि नहीं है जो और कोर्ट माओ शर्ट पहन के हम तुम के हम बताए ला डिस्क्राइब कर ला कि कैसे आदमियाँ भीतर आ लेगा और टोपी पहन के आ ले भी गया और राइए टोपी नया ई वेरा में टोपी वेल चाहेंगे। अच्छा for all for the men city cows and barna hai muri uri mein dan happy dat wel nodig niet dat door muria jar jayega anand is nu even de microfoon aan het goed zetten
1: ai
0: tuka hai topi pehne baate tu thora kal baate jise hum
1: ना ना ना ना ना मत टोपिया बस खरम करेगा थोड़ा से तो
0: या तो
1: थोड़ा से चाहिए यार
0: सबको ही चाहेंगे कुछ ना कुछ मुड़िया पे ढल के अफ की तो पारापुली और सो
1: मैं कैक कैक एक है फर्शेलन दो सोर्ट टोपीस तो
0: हाँ
1: ये टोपिया देख कार्टून वाली बात दोनों
0: आई दिस
1: दोनों वाली
0: और
1: विंटर में दूसरा टोपी काम बा
0: उठाने
1: चीज बात तो
0: कहे के
1: दूसरा टोपी ना तो मोटा है तो
0: वो वर्म है
1: वॉल नाइलॉन दस दिन अपन अंदर टोपी
0: या
1: और ई वाली देख कार्टून वाली कितना मोई
0: दस एक्चुअली रकम रकम गुडमिडग रकम रकम के टोपी सो दैट योर होफ्ट कूल वर्ड गाउडर
1: आइडेंस रकम रकम वेयर रकम रकम टोपी जैसे सैसून है वैसा टोपी चाहिए रहे
0: विंटर में मुड़िया चाहे गर्माव के और समर में चाहे ठंडा करे के
1: हाँ कोई कोई आदमी पार्टनर्स भी इसे फिसल करेगा विंटर में दूसर दूसर टीप और उस उम्र में दूसर टीप हो सके यार कलियां हम नौता पे रह ली तो
0: तू नौता करे हमें हफ्ता में नौता करे तू नौता
1: अरे यार होवे कभी कभी तो हमें एक जने बोलीस अरे हमार जामुन
0: मैं तू जामुन
1: भूल गली रही तो हम भूल गली रही चीज वादी है तो युवा सिंह फरखे
0: हमार जामुन
1: तो फिर हम में जब बोलिस जामुन तो हम सोची वक्ती वक्ती वक्ती दिन दूध मानी थैंक है दस बार क्लिक देख ले तो आदमी ऑन थाउ करेगा इतना एक्सक्लूसिव हम बात है लॉज इतना मीठा
0: या जामुन इज इन द एक्सक्लूसिव
1: हाँ, हम लोग के वास में मिठाई है देख ले तो
0: वही तो है
1: करवा ना चाहिए तो बतियाई के ना तू थोड़ा करवा बतियाएगा सोम्स थोड़ा
0: कैसे हम कैसे करवा बतियाला
1: अरे थोड़ा हंस उसके बोलिए कुछ यार वही बतिया मत थोड़ा हंस से बोल हंस के बोलिए
0: जैसे कि हम तो के चाहिला
1: हाँ मैं मोई से बोलिए वही बतिया जैसे बोलिए एह तू बड़ा स्लैक खाइक बनाई ले बकी अच्छा मुन्ना
0: धीरे से बोली ना
1: कि प्यार से बोलिए
0: प्यार से बोलिए बड़ा स्लैक है खाइकवा
1: बोलिए तो मुन्नी आज के खाइकवा ना उतना मोई तू ना बनाई ले हमार मुन्नी
0: मुन्नी जाने क्या बोली
1: तो गुस्साई तो अमदाद मोई से बोल लेना ना
0: यार हमने नहीं तू प्यार से बोलिए कि एक वेनी कौन रकम से तू बोलिए मैं जब मुन्नी के चीजवा ना मोई लगी तो बोली सुन ना ध्यान से तू पकइए
1: बकाई कतमार
0: बकाई
1: कतमार तो के खाई कोई तक खा ना खाई कोई तक तू तो देख क्या कर सके
0: गर्मिया में हम तो खाती यहाँ खाई पका ला और तो के एक ऊपर से काबले कमेंटार है
1: कमेंटार
0: खानी कमेंटार या
1: आई दैट वर्ड खबराई को तो के कमेंटार है
0: खानी कमेंटार है या
1: मैं कमेंटार का नोक पॉजिटिव साइन
0: या तुलक तुलक तुलक तुलक
1: हम लोग बदल के कमेंटार से फन नहीं खतीफ
0: या
1: तू हरदम नहीं खतीफ रहेगा लोई
0: अरे हम हरदम
1: कहे के
0: हम कैसे नेगेटिव हो सकेला नहीं मान नहीं एक नहीं ना? नहीं एक बन नहीं ना पॉजिटिव आल्टेड चाहे दुख रहे चाहे सुख रहे आल्टेड पॉजिटिव
1: आल्टेड ना सुन अफलोप वीक के हम लोग के एगो समस्या रहा है
0: ओ समस्या कौन समस्या रहा
1: एगो समस्या एगो एगो एगो प्रॉब्लम बा हम लोग के सुनने वालों
0: ओ
1: अफलोप एक हफ्ता से हम लोग प्रॉब्लम के बारे में
0: सोचिला विचार
1: हां तो फरखादरिंग ऊपर खादरिंगवा के नाम है एलिंग एलिंग
0: vergadering
1: हम लोग बोरी
0: vergadering हां एलिंग vergadering वाओ
1: एंड दी vergadering हैव als belangrijkste punt
0: ha.
1: waar vind je tegenwoordig goede eling
0: ja.
1: niet die troep eling niet die neppe eling die er nu te koop is overal
0: ja
1: Waar vind je de originele lekkere eling?
0: Maar eling...
1: Hamelijk vergadering kwamen ze na uit eiling.
0: Nee, natuurlijk.
1: Dus we hebben hulp nodig van onze luisteraars.
0: We hebben hulp nodig van onze mensen in het hele land. Laat ons weten, kikaha miliga, lekker, mooi eling. John, hamelijk benaak ik, gaai zeker.
1: Hama authentieke, dus originele wa, eling wa. Na i rommel eling wa, John, i zei het miliga.
0: Ja.
1: Dus wij willen de echte eling.
0: De echte
1: eling.
0: Hoezo dus de echte eling? Dus luid
1: een tegenwoordig heb je neppe eling. Om dan niet kon matjeri gebruiken, maar iets anders.
0: Kon
1: het is niet die eling. Toen eling na gebruiken. Toen na Jani luid.
0: Maar als je hem ze betaalt, eling eigenlijk kon origineel, dus matjeri heiga eigenlijk.
1: Hamu na lila kon origineel matjeri. Maar John hamlok hardem kait eigenlijk wat die Suriname ze. Die eling wil ik hebben.
0: Het is toch dus, geen haring of zo, toch? Nee, toch?
1: Toen bakrak helega, denk je toch? Eentje, je wordt mooi legega, Lloyd. Ja, toen ze roeken, dan bakrak helega. Kahan eling, kahan haring. Doe je rakam. Ik heb boku bijega, maar boku zoek ik niet. Dus zoen je wel?
0: Boking
1: zoek. Toen je hamloke tip dewe, kik boking kahami. Nee, dat zoeken we niet. Hamlok hoorjila eling.
0: Eling.
1: Omdat hamloke ek baris se... Eling na milal ba.
0: Yeah.
1: Or ek baris se hum khojila, Vijay khojayega, Lloyd khojayega, hamar bhai, bandhu, sab koi khojayega eling.
0: Duniya bhar khojayega eling. Met anda tu mange ki sonder anda mange?
1: Maak niet uit. Met anda is ook goed, maar in elk geval die eling.
0: Maar tu banai pe je eling?
1: 20 saal mooi hum jani labanwawe. Ik sta erbij en ik geef instructies.
0: Toen kan je instructies zeggen, maar hoe
1: dus
0: maak je?
1: Dus hem betabe kitna tomatia darie. Tomati kamti darie, garbraaie.
0: Ja.
1: Teel kamti darie, garbraaie.
0: Ja.
1: Dus die teel moet je genoeg zetten. Tomati moet je genoeg zetten. En marcha kaske darie. Dat is de truc van eling.
0: Oké. Okay. Dus marcha or dheer tomati.
1: Dheer tomati. Tomatia na bolie. Yeah. Tomatia me trek ho jaiga. Telwa of elingwa, dat is zo lekker, Lloyd.
0: Ja, ja, ja.
1: Als je de goede eling hebt. Dus
0: ja.
1: Ik hoop dat mensen ons kito batawe kan hamili hamloke. Kito kinko like pahuncha dewe hamloke lage. Abbe Lloyd ke adres wa hamloke dewe. Lloyd ke huis adres.
0: Maar eling, dus mensen, als jullie weten waar we goede eling kunnen krijgen. Te hamloke betade via onze WhatsApp 020-363-0808.
1: We zullen je eeuwig dankbaar zijn, Bondeloy.
0: Ja, toch. Eeuwige roem. Op Ujala Radio hamloke toen ik betade een keer dik. Eerde mij hamloke betade. Ik hamloke ja, ik heb kinderen. Maar bakra dan, hè, Eling?
1: Nee.
0: Oh.
1: Ik ben na.
0: Ik ben na.
1: Ujanega haring. Usab chijwan ujanega. Hè?
0: Ha.
1: Gerookte vis, of hamna ni kaka,
0: ja.
1: Salam, or is dat allemaal luwan janega. Maar eling, jaar, Lloyd.
0: Ja.
1: Gambhir chiche gaba.
0: Gambhir chiche. Ego bricht aanleggen, maar dit gaat niet over...
1: Kaise hamlo kakoi, elingwa?
0: Met jure bhat. Droog rijst.
1: Ego hahi ghat kakoi.
0: Ego hahi.
1: Dat zijn twee losse woordjes. Ha.
0: Twee losse woordjes.
1: En als je ze aan elkaar koppelt, dan wordt het ha-hi.
0: Ha-hi, ik heb met een gierig, toch? Of
1: na ha-i.
0: Na,
1: Lloyd.
0: Ha-i.
1: Toto ha-i, bolega, or ha-i.
0: Ha-i.
1: Na ha-hi.
0: Ha-hi, oh ha-hi. Dus dubbel ha.
1: Ha-hi.
0: Ha-hi. Toe bara ha-hi baatje.
1: Bara ha-hi admi baai.
0: Bara ha-hi admi.
1: Dus dit woord wa ha-hi. Dit een mooi woord. Mooi woord.
0: Is er naam woord? Hamlok banele is er naam woord wa ki
1: ha-hi. Boy, ham nani la.
0: Ki India me bhi bole se, maar tu bara ha-hi admi baai. Bara ha-hi admi baate tu.
1: Na, ham twijfel kari la cha ki... हिंदी वर्ड है कि उर्दू वर्ड है कि
0: हाही
1: भोजपुरी वर्ड है कि सरनाम के वर्ड बा
0: या
1: एन फल उजाला के वर्ड वेल बा हाही
0: ओके ठीक है केस एप करीबा आउट बर्लिन ऑफ एन होगते फन 30 मीटर लुस्टर्ट हाई नार ओंस प्रोग्रामा एन दी मान दी स्ट्रक्स बिनकम सेगट ही हैव इट न्यू फॉर यू हैव एन बोथशप एन टाइटजे टेरुग होर्ड इक हम ओवरलोपन मेट होंड. Ik heb een hele mooie hond. Als je met die hond gaat wandelen, dan heb je aandacht. Niet te klagen. Kijk naar mijn profiel. Ik kom toch maar naar mijn salaris, hè?
1: Kuta wa mooi, dat ja, nee, niet kan je zeggen, maar kuta wa mooi.
0: Kuta wa bizar, kuta. Echt serieus.
1: Hoe heet die meneer? Hoe heet die meneer?
0: Kees.
1: Kees, je hond is echt mooi.
0: Ja, ja. Nou ja, dus ja, je komt geen. Nee, dus toen betaalde het hoor, een tijdje geleden. Dat je van. Hamet toen adviseerde, ja, Amsterdam Zuid mee. Ik wil kutai kesaadje je, maar gom je.
1: Zeker.
0: Braat ook aandacht, Miliga.
1: Ga met zo'n poedeltje toch? Hoe heet die honden die ik tjot kwam? Met zo'n kleine.
0: Ja.
1: Met zo'n kleine hond moet je gaan.
0: Ja,
1: tjot kwam.
0: Ik
1: die uthaai ketje. Ik zie jou al lopen daar. Dus je moet een half lange korte broek hebben. Ik ga je even de stijl uitleggen van Amsterdam Zuid toch?
0: Hij betaalt.
1: Toen jij je map hebt, ik wil half lange broek op je half lang, half kort. Hij moet fel zijn van kleur, dus ik wil pasteltint.
0: Ja.
1: Kito Udjer. Udjer hoor je ze hebben. Acha Udjer broek. Ik wil soort op je. Na t-shirt, ik was soort van hier. Je moet hem oprollen een beetje. Dat was oprollen. Ik had een knoop op kool die.
0: Arre?
1: Oparwa, ha? Ik had een topje maar hier mooi wali.
0: Ik had mooi wali topje, ha?
1: Or ik had een pijp.
0: Oh.
1: Ha, ik heb pijp. Hij is een schuin daar liet, Mohamed.
0: Zogenaamd kiet toe te maken op je heen.
1: Or ik had kutale liet, godiame.
0: Godiame, ik had kutale
1: liet. Klaar. Daarmee 100% scoren.
0: 100%. Direct. Sang.
1: Of je gaat als een man mee of als slaaf. Eén van beide. Maar je gaat mee. Je gaat mee, Lloyd.
0: Maar in ieder geval heeft Kees wel gescoord. Hij scoort er wel mee met zo'n mooie hond.
1: Het zal liggen moeilijk. Ik wil kutouwa lezen.
0: Ik
1: wil chorkwa kutouwa. Mooi. Ai. Trouwens. AI ke over hamlok batia rahi to hardam batia ila nam batia to hardam batia ila
0: hardam
1: ha to to ik had week terug vorige week zei ik toch ki ziekenhuis Almere met John Heiga ik op primeur Heiga om met behulp van AI die foto's röntgen foto's te bekijken en zo er is weer een wereld primeur weer in samenwerking met Philips dus Philips is echt goed bezig hoor wat dat betreft
0: maar Philips kan hij Almere met jou iets doen uitproberen keren
1: omdat Almere Barca shahar hai toch.
0: Oh, acha, ठीके, बड़का शहर
1: रहेगा.
0: धीरे-धीरे
1: नहीं, Philips is dus best wel goed bezig. Ja. Dus Philips heeft nog een wereldpremier deze week.
0: Oh ja.
1: Or Uhaiga, Sint Antonius ziekenhuis.
0: Sint Antonius ziekenhuis.
1: Nieuwegein. Ja. Ziekenhuis, ba. Gespecialiseerd ziekenhuis in hartproblemen. Je kent hart, ba. Een nieuwe geinkeer ziekenhuis, John Bas, Sint Antonius.
0: Ja.
1: Gespecialiseerd daarin.
0: Ja.
1: Waarom heb ik een wereldpremier om hartingreep te doen met behulp van AI?
0: Maar wat doet hij dan?
1: Dus wat gebeurt er? Dat ik leeftijd bij hoge of kooi bij Marie heb, dat door hart John Heiga lek hoi ze gaat. Dan krijg je een beetje lekkage.
0: Ja, lekkage, ja.
1: Nou, die lekkage moet je stoppen. Dan kun je een operatie doen.
0: Ja.
1: Een open hartoperatie. Of je gaat via de lies naar binnen.
0: Ja.
1: Meestal gebeurt dat. Dan ga je met de lies naar binnen. Via de lies naar binnen.
0: Ja, ja.
1: En dan ga je het dichtmaken. Lekker zwaar. Dan kom je bij hartzakje terecht. Dichte banker die je. Maar dat is best wel een moeilijke ingreep. Want Kahuwega.
0: Ja.
1: Je gaat erin naar binnen met een camera ook.
0: Ja.
1: En je moet hem ook dichtmaken.
0: Ha?
1: Maar je hart klopt ook tegelijkertijd. Dus wat gebeurt er? Het beeld verschuift steeds.
0: Ah.
1: Dus dat heel ding is best wel lastig voor die chirurgen.
0: Ja.
1: Want het beeld verschuift continu. Want je hart is toch aan het kloppen.
0: Ja, ja.
1: Tak. En bij elke tik van je hart verschuift het beeld een beetje. Dus het is best wel moeilijk om het te repareren. Nu hebben ze AI-model eraan gekoppeld.
0: Ha.
1: Gewoon een co-pilot.
0: Ha.
1: Dus het is een extra arts als het ware die je bij krijgt.
0: Ja, die helpt je gewoon. Het is een hulpmiddel.
1: AI, die is een hulpmiddel.
0: Ja.
1: Dus die chirurgen, doe je chirurgen meestal, die opereren kregen.
0: Ja.
1: Die zijn ook nog bezig, maar ze hebben nu een co-pilot erbij. Ze hebben een extra AI-tool erbij, arts erbij als het ware.
0: Ha.
1: En die gaat het precies vertellen. Van denk je, ja, focuspunt. Hard bewegen, geen probleem. Ik kan je precies vertellen waar je moet zijn. Hoe mooi is dat? Dus dan kun je ook oudere mensen die kwetsbaar zijn. Mensen van 80 jaar, 85 jaar, 90 jaar. Kun je ook nog helpen, Lloyd.
0: Oké.
1: Okay. Lijkt het nou mooi.
0: Ja,
1: Maar, lang leven Philips.
0: Ja, nee, dankzij Philips. Dus ja, nou ja.
1: Wereldprimeur.
0: Ik denk toch, op per se Nederlandse bedrijven. Ja, Philips, hè. Dunia gaat in kit naar mooi moet. Cheese Nikari.
1: Kitnamoi.
0: Hamlokje hier, Soenewalle, in Utrecht, daar in de buurt woonde. Utrecht is ziekenhuis met hartchirurg, Faiz Ramjan Khan. Naartoe Soenega. Dus ja, je kan dit ook gebruiken, Faiz. Dus laat het weten als je hem hebt gebruikt een keertje. Hè? Om hartlekkage te dichten.
1: Laat het ons weten, Faiz.
0: Laat het ons weten, Faiz. Ramjan Khan. Kan je iets wat maken? Ja, dat willen we weten. Van of het inderdaad ook zo goed en precies werkt.
1: Laat Faiz een keer komen uitleggen op de radio.
0: Hai, nee, bij deze is de uitnodiging meteen geregeld.
1: Maar die man heeft geen tijd toch, denk ik. Dus
0: dus hij maakt wel tijd voor ons.
1: Hij maakt wel tijd, hè?
0: Ja, Okay, mooi.
1: Maar het is niet Soenega gelukkig jaar.
0: Ja, natuurlijk.
1: Ook gisteren, Kalinja Kebadba trouwens, kom ik Sunil Chitaru tegen.
0: Sunil Chitaru, ja, die man is toch een geweldige
1: blazer.
0: Ja,
1: hè?
0: Ja.
1: Soenega natuurlijk. Sunil is nu aan het luisteren. Stiekem.
0: Ik weet niet of jij dat gehoord hebt. Maar deze man is toch een topper.

0: Roti. De smaak van Suriname gewoon in Amsterdam. Het adres in Amsterdam voor de allerlekkerste rotigerechten, rotirol en belegd broodjes. Kip, vega, garnalen, lams, bakkeljauw, ei, pom, tahu, tempeh, doksa en more. Bij Guru's Roti proef je de lekkerste Surinaamse en rotigerechten. Maar ook onze heerlijke nasi, bami, chowmin en witte rijstgerechten. Proef zeker ook onze verse bara, bakkebana, telo, saté, sauto, samosa en meer. Guru's Roti, echt vers en heerlijk smaakvol. Bestel via gurusroti.nl of kom langs aan de Rijnstraat 229 Amsterdam. Geopend van maandag tot met vrijdag vanaf 11:30 's morgens tot 9 uur 's avonds, zaterdag en zondag vanaf 's middags 3 uur tot 9 uur 's avonds. Of bel 020-370-4754. Gurusroti.nl. Eén hap en je bent verkocht.
1: Lekker.
0: Ujala Radio, देश भर में तू जान है तो उजाला रेडियो उजाला ही उजाला देश भर में हाँ हर गांव में हर कोना में ओटो में घर में सुनाई देता है उजाला रेडियो DAB प्लस के जरिए उजाला इस वन हेल नेलोंग तू जान है तो ढिंढोरा बजा दीजिए

0: हम सफर, हाँ, मुस्कुराना भी तुम ही से सीखा है। गाने वाले अकील सचदेवा एंड मंशील गुजराल, फिल्म बद्रीनाथ की दुल्हनिया से निकाला हुआ उजाला रेडियो पर आज सुनाए गए।
1: Dit is Erik Evengroen van de ANWB. Flinke vertraging nog in het noorden van het land op de A7 van Heerenveen naar Groningen. Bij Boerakker staat een auto in brand. Hier is de rechterrijstrook dicht. Vertraging is 20 minuten. En de A12 vanuit Arnhem naar Duitsland bij de grenscontrole staat 10 minuten vertraging. En tot zover de ANWB Verkeersinformatie.

0: अदमिया आएगी भीतर चाह आएगा हम बोली तो स्लीपर पहन के आएगा कोर्टोब्रुक नया कोर्टोब्रुक का तनी छोड़ा दिखाएगा मैं वेल कलर्ड मुझे कहते हैं फेल फेल कलर मैं ढेर फेल कलर हम दिखाया ला ब्रुकवा में हम पार्टी की नहीं है जो और कोर्ट माओ शर्ट पहन के हम तुम के हम बताया ला बिस्क्राइब कर ला कि कैसे अदमिया भीतर आ लेगा और टोपी पहन के आ लेगा और राई ये टोपी नया ई वेरा में टोपी वेल चाहेंगे अच्छा For all for the men who did cows and barna hai muri uri me Then happy that we all know that the tour muria jar jayega Anand is nu even de microfoon aan het goed zetten
1: Eigenlijk
0: Toe kan je topie pahen baat Toe thore kaal baat is hem
1: ना ना ना ना ना मत टोपिया बस खरम करेगा थोड़ा से तो
0: या तो दत
1: थोड़ा से चाहिएगा यार
0: सबको ही चाहेंगे कुछ ना कुछ मुड़िया पे ढल के ऑफ की तो पैराप्लू ऑफ सो
1: मैं कैक कैक एक है फर्स्ट सोर्ट द टोपीज तो
0: हां
1: ई टोपिया द कार्टून वाली बात दोनों
0: आई दिस
1: दोनों वाली
0: और
1: विंटर में विंटर में दूसरा टोपी काम बा
0: जाने
1: चीज बात तो
0: कहे के
1: दूसरा टोपी मोटा है तो
0: दन हाउ वार्म है
1: Wall, nylon, dus dan heb je een andere topie.
0: Ja, ja.
1: Or iwali de katoen wali, ketna mooi.
0: Ja, dus eigenlijk...
1: Goedemiddag.
0: Rakam, rakam ke topie, zodat je hoofd koel wordt gehouden.
1: Rakam, rakam weer, rakam, rakam topie. Jaisa seizoen hai, is een topie chahi rehe.
0: De winter mein muriya chahe garmaave ke, aur somer mein chahe ya thanda karege.
1: हाँ कोई कोई आदमी पार्टनर्स भी इसे विसल करेगा विंटर में दूसर दूसर टिप और उस उम्र में दूसर टिप हो सके यार
0: या
1: कलियां कलियां कलियां हम नौता पे रह ली तो
0: तू नौता करे हमें हफ्ता में नौता करे तू नौता
1: अरे यार होवे कभी कभी तो हमें एक जने बोली इस अरे हमार जामुन
0: मत तू जामुन
1: हम भूल गली रे तो हम भूल गली रे चीज वादी है तो ये वासिक फरक है
0: हमार जामुन
1: तो फिर हम में जब बोलिस जामुन तो हम सोची वक्ती वक्ती वक्ती दे दूत मानिच थिंक है दस बार क्लिक देख ले तो आदमी ऑन थाउ करेगा इतना एक्सक्लूसिव हम बात ही लॉज है इतना मीठा
0: या जामुन इज इन दैट एक्सक्लूसिव
1: हम लोग के वास में मिठाई है देख ले तो
0: वही तो है
1: करवा ना चाहिए तो क्या बतियाई के देख तू थोड़ा करवा बतियाएगा सोम्स थोड़ा
0: कैसे हम कैसे करवा बतियाला
1: अरे थोड़ा हंस उसके बोलिए कुछ यार वही वही
0: तनी प्यार वही बतिया
1: मत थोड़ा हंस से बोल हंस के बोलिए
0: जैसे कि हम तो के चाहिला
1: हाँ मैं मोई से बोलिए वही बतिया जैसे बोलिए एह तू बड़ा स्लैक खाई बनाई ले बकी अच्छा मुन्ना
0: धीरे से बोलिए ना
1: कि प्यार से बोलिए
0: प्यार से बोलिए बड़ा स्लैक है खाइकुआ
1: बोलिए तो मुन्नी आज के खाइकुआ ना उतना मोई तू ना बनाई ले हमार मुन्नी
0: मुन्नी जाने का बोलिए
1: तुम गुस्सा आई तो हम दत मोई से बोल लेना
0: ना यार हमने नहीं तू प्यार से बोलिए कि एक वेनी कौन रकम से तू बोलिए मैं जब मुन्नी के चीज ना मोई लगी तो बोली सुन ध्यान से तू पकाइए
1: बकाई कतमार बकाई कतमार है तो के खाई कोई तक खा ना खाई कोई तक तू
0: गर्मिया
1: देख क्या कर सके
0: गर्मिया में हम तो खाते हैं यहाँ खाई पका ला और तो के ऊपर से काबले कमेंटार है
1: कमेंटार कमेंटार
0: खानी कमेंटार या आई
1: दैट वर्ड चे खबर आएगा तो के कमेंटार है
0: खानी कमेंटार है गया या
1: मैं कमेंटार का नोक पॉजिटिव साइन
0: या ना तूलक
1: मैं हम लोग बदल के कमेंटार से फन नहीं खातीफ
0: या
1: तू हरदम नहीं खातीफ रहेगा लोई
0: अरे हम हरदम
1: कहे के
0: हम किसे नेगेटिव हो सके ला नहीं मान नहीं एक नहीं नहीं एक बन नहीं ना आल पॉजिटिव आल्टेड पॉजिटिव आल्टेड चाहे दुख रहे चाहे सुख रहे आल्टेड पॉजिटिव है
1: आल्टेड ना सुन अफलोप वीक के हम लोग के एगो समस्या रहा है
0: ओ समस्या कौन समस्या रहा
1: एगो समस्या एगो एगो एगो प्रॉब्लम बा हम लोग के सुनने वालों अफलोप एक हफ्ता से हम लोग प्रॉब्लम के बारे में
0: सोचिला विचार करिला विचार
1: हां तो फरखादरिंग ऊपर खादरिंगवा के नाम है एलिंग Eling vergadering, hem
0: Eling vergadering, ha, Eling vergadering, wauw.
1: En die vergadering ha. Heeft als belangrijkste punt,
0: ha.
1: Waar vind je tegenwoordig goede Eling?
0: Ja.
1: Niet die troep Eling, niet die neppe Eling die er nu te koop is overal.
0: Ja.
1: Waar vind je de originele lekkere eling?
0: Maar eling...
1: Hamelijk vergadering waar we ze na uit eiling.
0: Nee, natuurlijk.
1: Dus we hebben hulp nodig van onze luisteraars.
0: We hebben hulp nodig van onze mensen in het hele land. Laat ons weten. Kikaha miliga. Lekker, mooi eling. John, hamelijk benaak ik. Gaisikla.
1: Hama authentieke. Dus originele wa elingwa. Na i rommel elingwa. John, i zei het milega.
0: Ja.
1: Dus wij willen de echte. De echte eling.
0: De echte
1: eling.
0: Hoezo dus de echte eling?
1: Nee, nu, tegenwoordig heb je neppe eling. Hamna niet kon machri gebruiken, maar iets anders. Het is niet die eling. Toen eling na Jani banawe, toen na Jani eloid.
0: Maar als je hem ze betaalt, eling eigenlijk kon origineel, dus machri heiga eigenlijk.
1: Hamu na lila kon origineel machri ba. Maar John hamlo gardam kait eigenlijk wat die Suriname ze. Die eling wil ik hebben.
0: Het is toch dus, geen haring of zo, toch? Nee, toch?
1: Na, ja. Toen bakrak helega, dikle toch? Eentje, je wordt naam mooi legega, looit. Ja, toen zoek ik er bakrak helega. Kahan eling, kahan haring. Doe je rakam, rakam. Ik heb boku bij je, maar boku zoek ik niet. Dus zoek ik wel.
0: Boking.
1: Na je hamloke tip de week ik boking kahami. Nee, dat zoek ik wel niet. Hamlok hoorjila eling.
0: Eling.
1: Omdat hamloke ek baris se. Eling na milal ba.
0: Yeah.
1: Or ek baris se hum khojila Vijay khojayega, Lloyd khojayega, hamar bhai bandhu sab koi khojayega eling.
0: Duniya bhar khojayega eling. Ma elingwa kable tum met anda tum mange ki sonder anda mange.
1: Mag nahi uit. Met anda is ook goed, maar in elk geval die eling.
0: Maar tu banai pe ye eling.
1: 20 saal moi hum jani labanwawe. Ik sta erbij en ik geef instructies.
0: Toen kan je instructies doen, maar hoe
1: dus maak je eigenlijk? Dus hem kitna tomatia darie. Tomati kamti darie, garbaraie.
0: Ja.
1: Teel kamti darie, garbaraie.
0: Ja.
1: Dus die teel moet je genoeg zetten. Tomati moet je genoeg zetten. En marcha, kaske darie. Dat is de truc van eling.
0: Oké. Dus marcha or dheer tomati.
1: Dheer tomati. Tomatia na bholie. Tomatia me trek ho jaiga. Telwa or elingwa ayo, dat is zo lekker, Lloyd.
0: Ja, ja, ja.
1: Als je de goede eling hebt. Dus
0: ja.
1: Ik hoop dat mensen ons kito batawe kan hamili hamloke. Kito kinko laike pahuncha dewe hamloke lage. Abbe Lloyd ke adres wa hamloke dewe. Lloyd ke huis adres.
0: Maar eling, dus mensen, als jullie weten waar we goede eling kunnen krijgen. Te hamloke betalen via onze WhatsApp 020-363-0808.
1: We zullen je eeuwig dankbaar zijn.
0: Ja, toch. Eeuwige roem. Op Ujala Radio hamloke betalen een keer dik. Eerder meer hamloke betalen. Ik hamloke ja, ik kinze kilatjes. Maar bakra jane, Eling?
1: Nou.
0: Oh.
1: Ik ben na.
0: Ujanega
1: haring. Usapje juan ujanega. Hè?
0: Ha.
1: Gerookte vis, of hamna ni kaka,
0: yeah.
1: Salam, or is dat rommel van janega. Maar eling, jaar, Lloyd.
0: Ja. Yeah.
1: Gambier chiche gaba.
0: Gambier chiche. Ego brig aling, maar dit gaat niet over.
1: Kan je hem ook kakoi, elingwa?
0: Met jure bhat. Droog rijst.
1: Ego hahi ghat kakoi.
0: Ego hahi.
1: Dat zijn twee losse woordjes. Ha.
0: Twee losse woordjes.
1: En als je ze aan elkaar koppelt, dan wordt het ha-hi.
0: Ha-hi, ik heb het alleen gierig, toch? Of
1: na ha-hi, na ha-hi.
0: Na,
1: Lloyd.
0: Ha-hi.
1: Toto ha-hi, bolega, or ha-hi.
0: Ha-hi.
1: Na ha-hi.
0: Ha-hi, oh ha-hi. Dus dubbel ha.
1: Ha-hi.
0: Ha-hi. Toen bara ha-hi baatje.
1: Bara ha-hi, admi ba-hi.
0: Bara ha-hi, admi.
1: Dus dit woord wat ha-hi. Dit is een mooi woord. Mooi woord.
0: Is er naam woord? We hebben een naam woord.
1: Ha-hi.
0: Ha-hi.
1: Boy, we hebben niet.
0: In India me bhi bolas. Maar tu bara ha-hi admi ba. Bara ha-hi admi ba de tu.
1: Na, hum twijfel kari la cha ki Hindi woord hai, ki Urdu woord hai, ki
0: ha-hi.
1: Bhojpuri woord hai, ki sarnaam ke woord ba.
0: Ja.
1: In ieder geval Ujala ke woord wel ba. Ha-hi.
0: Ha-hi. Oké, ठीक है. Kees App Kariba uit Berlijn. Op een hoogte van 30 meter luistert hij naar ons programma. En die man die straks binnenkomt, zegt hij, hij heeft het nu over jou. Heb een boodschap een tijdje terug, hoorde ik hem overlopen met hond. Ik heb een hele mooie hond. Als je met die hond gaat wandelen, dan heb je aandacht. Niet te klagen, kijk naar mijn profiel. Ik kom toch maar naar mijn salaris, hè?
1: Kuta hua mooi, dat ja, nee, niet kan je zeggen, maar kuta hua mooi.
0: Kuta hua bizar, kuta hua. Echt serieus.
1: Hoe heet die meneer?
0: Kees. Kees.
1: Kees, je hond is echt mooi.
0: Ja, ja. Nou ja, dus ja, je komt geen... Nee, dus toen betaalde het, hoor, een tijdje geleden. Dat je van, ha met toen advies dieren, ja, Amsterdam-Zuid mee. Ik wil kuta keke sa, je je, maar kom je.
1: Zeker.
0: Braat ook een aandacht, Miliga.
1: Ga met zo'n poedeltje toch. Hoe heet die honden die chot kwam? Met zo'n kleine.
0: Ja.
1: Met zo'n kleine hond moet je gaan.
0: Ja,
1: toch?
0: Ja, ja.
1: God die uithaken. Ik zie jou al lopen daar. Dus je moet een half lange korte broek hebben. Ik ga je even de stijl uitleggen van Amsterdam-Zuid, toch?
0: Ik betaal.
1: Toen jij je map, hè? Ik wil half lange broek op hier, half lang, half kort.
0: Ja.
1: Hij moet fel zijn van kleur, dus ik wil pasteltint.
0: Ja.
1: Kito Udjer, Udjer hoor je ze hebben. Acha Udjer broek. Ik wil short op hier. Na t-shirt, ik wil short op hier.
0: Ik short, katoenen.
1: Je moet hem oprollen een beetje. Als je oprollen kan. Ik had een knoop op kool die.
0: Arre.
1: Oparwa, ha. Ik wil topie maar hier mooi wali.
0: Ik wil mooi wali topie, ha.
1: Or ik wil... Ego uleli, ego pijp.
0: Oh.
1: Ha, ego pijp. Hij is een schuindalie, Mohammed.
0: Zogenaam kitu te maken op je hega.
1: Oro ego kutaleli, ego diame.
0: Godiame, ego kutaleli.
1: Klaar.
0: Sang.
1: Daarmee 100% scoren.
0: 100%. Direct. Sang.
1: Of je gaat als een man mee of als slaaf. Eén van beide. Maar je gaat mee, Lloyd.
0: Maar in ieder geval heeft Kees wel gescoord. Hij scoort er wel mee met zo'n mooie hond.
1: Chali, hoe moeilijk ik kutawa leja.
0: Ik wil kutawa.
1: Ik wil chorkwa kutawa, ja, net. Boy, ai.
0: Trouwens,
1: AI over hem, Lloyd Batjaar. Hardem Batjaila. Nam Batjaila. Hardem Batjaila.
0: Hardem.
1: Ik had weken terug. Vorige week zei ik toch, in het ziekenhuis Almere met John Hega.
0: Ja.
1: Ik wil primeur Hega.
0: Primeur Hega. Huh?
1: Om met behulp van AI die foto's, röntgenfoto's te bekijken en zo.
0: Ja.
1: Er is weer een wereldprimeur. Oh. Weer in samenwerking met Philips. Dus Philips is echt goed bezig, hoor.
0: Maar
1: wat Philips, dat betreft.
0: Maar Philips kan hij Almere met jou iets doen uitproberen?
1: Omdat Almere Barkashahar is, toch?
0: Oh, tja, tikke. Barkashahar Hega.
1: Barkashahar Hega.
0: Nee,
1: maar Philips is dus best wel goed bezig. Ja. Dus Philips heeft nog een wereldpremier deze week.
0: Oh ja.
1: Or Uhaiga, Sint-Antonius ziekenhuis.
0: Nieuwegein.
1: Nieuwegein ziekenhuis. Ja. Ik wil gespecialiseerd ziekenhuis in hartproblemen. Je kent hart, maar. Nieuwegein ziekenhuis, John, Sint-Antonius.
0: Ja.
1: Gespecialiseerd daarin.
0: Ja.
1: Waarom heb ik een wereldpremier om hartingreep te doen met behulp van AI?
0: Maar wat doet hij dan?
1: Dus wat gebeurt er? Leeftijd bij hoe je of kooi bij Marie hebben, heel goed. Dat door hart John Heiga lek hoi ze kijkt. Dan krijg je een beetje lekkage.
0: Ja, lekkage, ja.
1: Nou, die lekkage moet je stoppen. Dan kun je een operatie doen.
0: Ja.
1: Een open hartoperatie. Of je gaat via de lies naar binnen.
0: Ja.
1: Meestal gebeurt dat. Dan ga je met de lies naar binnen. Via de lies naar binnen.
0: Ja, ja.
1: En dan ga je het dichtmaken. Lekker zwaar. Dan kom je bij hartzakje terecht, dikke bunker die je. Maar dat is best wel een moeilijke ingreep. Want Kahuwega, je gaat erin naar binnen met een camera ook.
0: Ja.
1: En je moet hem ook dichtmaken.
0: Ha.
1: Maar je hart klopt ook tegelijkertijd. Dus wat gebeurt er? Het beeld verschuift steeds.
0: Ah.
1: Dus dat heel ding is best wel lastig voor die chirurgen.
0: Ja.
1: Want het beeld verschuift continu. Want je hart is toch aan het kloppen.
0: Ja, ja.
1: Tak, tak, tak,
0: ja,
1: tak. Ja, ja. En bij elke tik van je hart verschuift het beeld een beetje. Dus het is best wel moeilijk om het te repareren. Nu hebben ze AI-model eraan gekoppeld. Gewoon een co-pilot. Dus het is een extra arts, als het ware, die je bij krijgt.
0: Ja, die helpt je gewoon. Het is een hulpmiddel.
1: Een AI, die is een hulpmiddel.
0: Ja.
1: Dus die chirurgen, doe je chirurgen meestal, die een opereer kregen.
0: Ja.
1: Die zijn ook nog bezig, maar ze hebben nu een co-pilot erbij. Ze hebben een extra AI-tool erbij, arts erbij, als het ware. En die gaat het precies vertellen. Van denk ja, het focuspunt was. Hard bewegen, geen probleem. Ik kan je precies vertellen waar je moet zijn. Hoe mooi is dat? Dus dan kun je ook oudere mensen die kwetsbaar zijn. Mensen van 80 jaar, 85 jaar, 90 jaar. Kun je ook nog helpen, Lloyd.
0: Oké. Okay.
1: Lijkt het nou mooi.
0: Ja. Maar,
1: lang leven Philips.
0: Ja, nee, dankzij Philips. Dus ja,
1: Wereldprimeur.
0: Ik denk dat toch? Op een Nederlandse bedrijf. Philips, hè. Doe niet, ik ga het een keer naar mooi. चीज निकाल रहेगा।
1: कितना मोई
0: हम लोग के भी सुनने वाला है इन यूट्रेख्ट, दार इन बीर वोंट यूट्रेख्ट के सिकनेस में हार्ट चिरूर है फाइस रमजान खान, ना तू सुनेगा। तो या ये कान दे तो गब्राइक यो फाइस, तो लात इट वेटे अस यू हम हैव गब्राइक एन केरचे हे om hartlekkage te dichten.
1: Laat het ons weten, Fais.
0: Laat het ons weten, Fais. Ramjan Khan. Ja, dat willen we weten. Van of het inderdaad ook zo goed en precies werkt.
1: Laat Fais een keer komen uitleggen op de radio.
0: Bij deze is de uitnodiging meteen geregeld.
1: Maar die man heeft geen tijd toch, denk ik.
0: Dus hij maakt wel tijd voor ons.
1: Hij maakt wel tijd, hè?
0: Ja,
1: mooi. Maar het heet niet Sunega gelukkig, ja?
0: Ja, natuurlijk.
1: Ook gisteren, Kalinja Kebatba trouwens, kom ik Sunil Chitaru tegen.
0: Sunil Chitaru, ja, die man is toch een geweldige
1: blazer.
0: Ja, ja.
1: Hoe Sunega natuurlijk. Sunil is nu aan het luisteren. Stiekem.
0: Ik weet niet of jij dat gehoord hebt. Maar deze man is toch een topper.